0: তুই হানে হারে কাতা ও তুইর হানে পার্সপেক্টিভা কোন বা শুন তুই রানে ডিপেন্ড বাই দেন স্পিরিচুয়াল উতা তাম্বা হুসি স্পিরিচুয়াল রানে মা কা তোরিয়েন তাই ইতা লিহুসি কনিসান অবজেক্টিভা নেবে মা কিতা রাসিক পেসকিজা ইতা রাসিক খালো অ্যানালিজা লিহুসি দানে মা খাতুরি তিনি স্পিরিচুয়াল উতা ও ইনসা আতু বেলে সাইহনেসান মাতান তিলুং ইবুং ba itenio povo primido sira.
1: Okay, dek malo kovintis, antes ita ba continua tang itenio programa, musibelun sele se ofrece ta musica ida, firmai. Enjoy the music.